শ্রোতাসকলে শুনি আছে গীতর নিয়মীয় অনুষ্ঠান মনোরঞ্জন। আজির মনোরঞ্জন সজোৱা হৈছে মঞ্জস্থা মহন্তর কণ্ঠর কেটিমান সুমধুর গীতেৰে।